0: শুন ভাবন,
1: ম্যাডাম, আমি লিয়া বুজরুক বলতে সুব্রতাঙ্গ পাটিল,
0: কখন বলতে?
1: লিয়া বুজরুক তালুকা মোতালা, জেলা বুলডানা।
0: আচ্ছা, স্বাগত। বলা, কুঠলো গান ঐকায়চ?
1: মলা এক ভক্তিগীত পাহিজে ম্যাডাম, খরচ বলুলা।